সাদা বাঘের গায়ের গরম, হৃদয় আমার হরিণ যেন রাত্রির এই নিরবতার ভেতর কোন দিকে চলেছে, রূপালী পথের ছায়া আমার শরীরে, কোথাও কোনো হরিণ নেই, আর যত দূর যায় কাষ্ঠের মতন বাঁকা যায় শেষ সোনালী হরিণ, শস্য খেতে নিয়েছে যেন, তারপর ধীরে ধীরে ডুবে যাচ্ছে শত শত মেঘের ধারায়।